আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ডাইভার্স রেডিও 102.8 FM এ স্বাগত জানাচ্ছি, আমি তিথি। আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধু বাংলায়, শুধু বাংলা গানের আসর নিয়ে। আশা করি ঈদের পরবর্তীতে, ঈদের পর আমি প্রথম এসেছি, কার কীভাবে ঈদ কাটলো আমাকে জানান। কুরবানি ঈদ নিয়ে আমার অনেক কথা, অনেক অভিযোগ, বা আমার এখানে কুরবানি ঈদ নিয়ে আমি বিশেষ করে আমার দেশে বাংলাদেশে যখন ঈদ ছিল, কুরবানি যেভাবে আমরা মানে পালন করতাম আসলে অন্যরকম। এখানে কুরবানির পশু বা কোনো কিছুই আমরা দেখি না বা ফিল করি না। আপনাদের আমার আমার ফিলিংসটা এরকম, আপনাদের কার কার ফিলিংস এরকম আমাকে জানান। কথা না বাড়ি, আমার পরবর্তী গানের জন্য অনুরোধ করেছেন পার্বতী দাস ফারিয়া ইস্ট লন্ডন থেকে। তাহলে চলুন শুনে নেওয়া যাক এই গানটি। গানটি হলো কথা বলো না বলো, ক্লাসিক গান, অনেক পুরাতন। আশা করি আপনাদের ভালো লাগবে।

ল্যাপটপ পিসি ল্যাপটপও ট্রাই করতেছি কিন্তু এই কিবোর্ড তো আমি চালাই দিই পারতেছি না এটা কোথায় দিতে হবে এই যে দিছি আগের মতো করছি তারপর দিচ্ছি গেছিল তো এখন তো দেখতেছি ইয়ারফোনে শুনতেছি আসতেছে না তো এটা রেড হয়ে দিছিলাম পরে আমি সিডির গান বাজায় দিছি কারণ

0: এখন তোমার গান বাজবে,
1: দিছিলাম বাজে না, বাজে না তো মানে শুনতেছেন আপনি? আমি বয়েসে শুনতে পারছি, স্টুডিওতে শুনতে পাচ্ছি না।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com ফোন নাম্বার 01582725500 হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863 আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 FM। গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 9টা পর্যন্ত। আপনারা যদি আপনাদের কোনো অনুরোধের গান, শুভেচ্ছা বাণী অথবা প্রিয়জনকে কোনো কিছু বলতে চান, আমি আপনাদের বাণী আপনাদের প্রিয়জন অবধি পৌঁছে দিতে পারি। আমাদের নাম্বারটি হলো 07568686863। টেক্সট করুন, আমি আবারও বলছি 07568686863। চলুন তাহলে পরবর্তী গানে চলে যাওয়া যাক।

শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com ফোন নাম্বার 01582725500 হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863 আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 এফএম। গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো গান শুনতে চান, অথবা কীভাবে অনুষ্ঠানটি সাজালে, কী ধরনের গান সাজালে, অথবা প্রিয়জনকে কোনো কথা বলতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার হলো 07568686863। আমি আবারও বলছি 07568686863। আর এই গানটি আমরা যেটা শুনলাম সেটার জন্য অনুরোধ করেছিল তানিয়া দিলসান শারমিন জাহান ইস্ট লন্ডন থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন আমরা পরবর্তী গানে চলে যাই।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও। আমরা এইমাত্র গান যেটি শুনলাম সেটি আয়ুব বাচ্চুর কণ্ঠে রূপালী চাঁদ। গানটির জন্য অনুরোধ করেছিলেন কায়সার লোটন থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমাদের পাশে থাকার জন্য। আমরা পরবর্তী গানে চলে যাই। আর এই গানটির জন্য অনুরোধ করেছিলেন শান্তা মাহমুদ অনিক হাফসা ইস্ট লন্ডন থেকে। গানটি হলো ইমরানের কণ্ঠে আমাকে ভাসিয়ে দাও, রকস্টার মুভি থেকে নেওয়া, সাকিব অভিনীত। তাহলে চলুন আমরা গানটি শুনে আসি।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM. অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com. ফোন নাম্বার 01582725500. হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863. আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 FM। আমরা এতক্ষণ যে গানটি শুনলাম, এই গানটির জন্য অনুরোধ করেছিলেন ইস্ট লন্ডন থেকে পার্বতী দাস, ইসরাত মিশু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যে গানটি শুনবো, এই গানটি জন্য অনুরোধ করেছিলেন আমাদের টুটুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গানটি হলো লিচুর বাগানে, শাকিব খান অভিনীত। তাহলে চলুন আমরা গানটি শুনে আসি।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 FM। গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 9টা পর্যন্ত শুধু বাংলা গানের আসর নিয়ে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের চাইল্ড অ্যাবিউজ নিয়ে। আগামী চোদ্দ তারিখ রবিবার আমাদের একটা টক শোর আয়োজন করা হয়েছে, এইটি ফেসবুকে লাইভ যাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আর যে কাজল, আশা করি আপনারা শুনবেন। আমরা এইখানে চেষ্টা করব যে বাংলাদেশের বিভিন্ন আগামী বাংলাদেশের যে পরিস্থিতি এখন, এগুলো নিয়ে আলোচনা করবে। সাথে থাকবে আরও বিভিন্ন উপস্থিত সম্মানীয় অতিথি। তাহলে চলুন

আর একটা কথা না বললেই নয় যে বাংলাদেশ থেকে যারা এত রাতে আমাকে শুনছেন এখানে সেখানে অনেক রাত, তাদেরকে আমার অশেষ অশেষ শুভকামনা। এখন তাহলে আমরা নেক্সট গানে চলে যাই। নেক্সট গানটি

গানটি কাকে শোনাতে চাইছো তুমি? সেই তুমি কেন এত, আমার যেন কেমন কেমন লাগতেছে। যাই হোক, আমি আমার আমার আমার এই ছোট্ট একটা জীবনে, যাই হোক, অনেক মানুষের সাথেই আমি সময় পার করেছি বা কাটিয়েছি। সেই মানুষগুলোর মধ্যে তোমার নাম না বললেই না, না বললে আমার মনে হয় মহাপাপ হবে। যাই হোক, আমার মনে হয় আমি না, ওর সাথে যারা কথা বলে বা ওর সাথে যারা আষ্টে পাষ্টে থাকে সবাই ভালো থাকবে। এতটা ভালো মানুষ, এতটা মন খুলে কথা বলতে পারে, এরকম মানুষ আসলে আমাদের প্রত্যেকের লাইফে দরকার। যে বন্ধু হিসেবে হোক আর কি বলবো, মেয়ে হিসেবে, বন্ধু হিসেবে, যে মানুষ হিসেবে আমি তাকে টেনে টেনে দিব। আমার দেখা, আমি খুব অল্প মানুষের সাথে মিশি, তা সেই দেখা মানুষের মধ্যেও একজন। খুব সুন্দর করে কথা বলে, সবাইকে গুরুত্ব দেয়। আমি তো আমি পারি না এত, ওর মতো এতটা একদম খুব সুন্দর করে মেনটেন করে চলা, প্রত্যেকটার সাথে প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন রক্ষা করে চলা, আমি মেনটেন করতে পারি না এইগুলো, কারণ আমি টায়ার্ড হয়ে যাই। বাট সে খুবই ভালো একটা মানুষ। তাহলে মেহে যাবিন, চলো আমি তোমার পছন্দের গানটি শুনে আসি, সেই তুমি কেন অচেনা হলে। গানটি তুমি কাকে শোনাতে যাচ্ছ সেটা তুমি কিন্তু বলো নাই, বললে একটু ভালো হতো। যাই হোক, আমরা তোমার সাথে এই গানটি শুনে নিই।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও, গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত। আপনারা যে কোনো গান বা আপনাদের শুভেচ্ছা বাণী অথবা কোনো গান ডেডিকেট করতে চাইলে, আপনার প্রিয়জনকে অথবা প্রিয়জনকে কোনো কথা শোনাতে চান, বলতে পারতেছেন না, এমন কোনো কিছু থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার হলো 07568686863। আমি আবারও বলছি 07568686863। আগামী 14 জুন রবিবার ডাইভার্স রেডিও শুধু বাংলায় একটা টক শো অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিষয়বস্তু চাইল্ড অ্যাবিউজ। টক শোটি ফেসবুকে লাইভ হবে আর উপস্থাপনা করবেন আমাদের আর জে কাজল, আমাদের সবার প্রিয় আর জে কাজল। আশা করি আপনারা সাথে থাকবেন। এখন ইদানিংকালের সবচেয়ে খারাপ এই জিনিসটা আমাদের দেশের, আমি যখন ফেসবুক খুলি মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মানুষ কিভাবে এত বিকৃত মস্তিষ্ক হয় আমি জানি না, মানুষ হয়, এরা পশু মানুষ না, আসলে পশু তো বলা যাবে না, কি বলবো। আমি অসুস্থ হয়ে যাই, আমি ফেসবুকে ঢুকেই না, আমি ভয়ানক একটা ব্যাপার এটা। আসলে সারা রাত উল্টাপাল্টা স্বপ্ন দেখতে থাকি, কি অবস্থা। যাই হোক, আমাদের পরবর্তী গানের জন্য অনুরোধ করেছেন ইস্ট লন্ডন থেকে রবি, ইমরান ও কনা। গানটি হাবিবের, কোক স্টুডিও থেকে মহাজাদু। কোক স্টুডিওর সব গানই আমার ভালো লাগে, হাবিবের গান তো বটেই। তাহলে চলুন আমরা গানটি শুনে আসি। গানটি হলো মহাজাদু, হাবিবের কণ্ঠে।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 এফএম। গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে সন্ধ্যা 9টা পর্যন্ত। আমরা এখন যে গানটি শুনলাম, গানটি হাবিব ওয়াহিদের আমার বন্ধু মহাজাদু জানে। চমৎকার এই গানটি, কোকো স্টুডিওর গান, বরাবরই আমার ভালো লাগে, আমি আশা করি সবারই ভালো লাগে। আগামী 14 আমার একটা ঘোষণা ছিল, সেটা হচ্ছে আগামী 14 জুন রবিবার শুধু বাংলায় একটা টক শো অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিষয়বস্তু চাইল্ড অ্যাবিউজ। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ প্রচার করা হবে আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমাদের সবার প্রিয় আর জে কাজল। আশা করি আপনারা শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা বলা হবে। আমি অনেক অনুরোধ পাচ্ছি, আসলে একটা অনুষ্ঠানে সবগুলো গান আমার পক্ষে বাজানো সম্ভব হয়ে ওঠে না, আমি চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে গানগুলো বাজানোর জন্য। সো মন খারাপের কিছুই নেই, আপনারা যদি এই অনুষ্ঠানটি এখন ব্যস্ত থাকেন অথবা কোনো কারণে শুনতে না পান, তাহলে এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে পারবেন ডাইভার্স রেডিও ওয়েবসাইটে যে লেসনে গিনে গেলেই আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। এই অনুষ্ঠানটি 7 দিন সংরক্ষিত থাকবে, আগামী রবিবার শনিবার, হ্যাঁ আগামী অনুষ্ঠান প্রচারের আগ পর্যন্ত। তাহলে চিন্তার কোনো কারণ নেই। আমরা পরবর্তী গান শুনবো, পরবর্তী গানটির জন্য অনুরোধ করেছেন আমিন সরকার। ইস্ট লন্ডন থেকে গানটি হল চঞ্চল চৌধুরী ও নাফিসা তৌসি অভিনীত হাওয়া সিনেমার গান সাদা সাদা কালাকাল। গানটি আমার খুবই পছন্দ তখনকার সময়, এখন একটু কম শুনছি, তখন অনেক শুনছি 22 সালে গানটি। তাহলে চলুন আমরা গানটি শুনে নিই।

শুধু বাংলা গানে গানে কথায় কথায় শুনবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। অনলাইনে শুনতে পারবেন www.diversefm.com। ফোন নাম্বার 01582725500। হোয়াটসঅ্যাপ করতে পারেন 07868686863। আমাদের সঙ্গেই থাকুন।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 FM। গল্পে আছি আমি তিথি, আমি আছি আপনাদের সাথে 9টা পর্যন্ত। আপনারা কোনো গান শুনতে চাইলে অথবা আপনার কোনো কথা আপনার প্রিয়জনকে শোনাতে চাইলে বা বলতে চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি হলো 07568686863। আমি আবারও বলছি 07568686863। আসলে অনেক অনুরোধ এসে গেছে, এক অনুষ্ঠানে সম্ভব হয় না, আমি সবগুলো গান বাজানো আমার পক্ষে সম্ভব হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে গানগুলো বাজানোর জন্য। আর আমরা প্রতি রবিবার হাজির হই শুধু বাংলায়, শুধু বাংলা গানের আসর নিয়ে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। আপনাদের গান অনুরোধের গানগুলো বাজানোর চেষ্টা করি। অনুষ্ঠানটি কিভাবে সাজালে ভালো লাগবে অথবা কি ধরনের গান আপনারা শুনতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বারটি তো আমি বলেই দিলাম। আর আমাদের পরবর্তী গানের জন্য অনুরোধ করেছিলেন কাজল, সালমান ও ফয়সাল। গানটি ইস্ট লন্ডন থেকে, গানটি হলো মন শুধু মন চেয়েছে, তাহলে পার্থর কণ্ঠে। তাহলে চলুন আমরা গানটি শুনে আসি, মন শুধু মন চেয়েছে।

আপনারা শুনছেন ডাইভার্স রেডিও 102.8 FM। গুটি গুটি পা করে আমি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, যদিও যেতে মন চাইছে না, তারপরও যেতে হচ্ছে। আগামী অনুষ্ঠান শোনার ও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তিথি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি একটা ঘোষণা না বললেই নয়, ঘোষণাটি হলো আগামী 14 জুন রবিবার শুধু বাংলায় একটা টক শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়বস্তু হচ্ছে চাইল্ড অ্যাবিউজ। অনুষ্ঠানটি ফেসবুক থেকে সরাসরি লাইভ করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আমাদের সবার প্রিয় আর জে কাজল। আশা করি আপনারাও পাশে থাকবেন। আর আমি একটা গান রেখে যাচ্ছি আপনাদের জন্য, আর এই গানটির জন্য অনুরোধ করেছেন পারভেজ শাকিলা জান্নাত নিপা লোটন থেকে। তাহলে চলুন আমরা গানটি শুনতে শুনতে বিদায় নিয়ে যাই। আল্লাহ হাফেজ। আগামী অনুষ্ঠান শোনার ও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তিথি এখান থেকে বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।